0: ཁང་ཅུང་ཐུ་ཇོག་ཐེན་ཅི་ཁི་ཆུ་གི་གི་ཁིམ་ཛ་མེལ་ལ་དུ་དོང་བེ་ཆ་གུ་མེ་ཅི་དེ་ལ་ང་ཅུམ་གུ་རུ་གོ་གིན་སོ་སི་སམ་ཤི་མེ་བེ་ཨུ་ཚུ་ཅི་ཁི་ཐུ་ཚུ་ཇོན་ནེ་ཅི་ཤི་བེ་ཐུ་ཇ་ནེ་བེ་རིན་ཅེ་ཚེ་སོ་ལ་ཟོ་ཤེ་ཐེན་སི་
1: Yerami, Jiglam Yila, Berti Yang Yi.
2: Timlu la Zigurni, Tiso la Zigur Shubatan, Tixun Yi.
1: Yerab Denbe Ju Shugi, Sine Denjala, Yelin Chatu.
2: Timlu la Zigurtan,
1: Jiglam la Sunzi. Yerab Denbe Cordon Nangu, Charlin Yubashu.
3: Namlinge, Chenangana, to Ting D, Jim Ju Teddy, Civil Sam was Gozu Yel, Gentunala comes out, Shop de Lega.
4: Shop de Lenya Gumsa.
3: Lock Gentunala comes out, Ananzo, Tarinki, Jim Ju Teddy, Civil Sena, Lolia, Gelagaya, Jim Ju Teggy, Sita, Catatina, Inalgala.
4: Lessie, Tanya, Tentilamla, Shujo, Tango Delia, Nelia, Nazo, Yellow Saint Inalia, two the cup in the Stunje.
3: ཁྱི ཕྱད མམ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ
4: kanyinja loma diga yin gyuglin tsabe jeli ya nganzu da lobja chimo ya rogla mo ya jik nganzu da dawa dunba gyebas
3: cheche
4: do dawa nyi zichi jidanshina gube sabo jingne sunpo rima da lab chogu yomarwa jidan di yudu dawa nyi lakzi chik doks cheche loma diga nyesu gyadu yu da kimzane chashane da kalay gyabsu gyugni yagu tansha da rang dawa kwa rugne gyus nyeram dawa rang linga tanshu zinyeram lobjo ganzom chishu zinyeramarwa ane tana kalawe labda ya lakiki gyuglinga gyus nyeswa da dindegi nganzo kimzange da jibugu yu kar chende yubde pame lo kanya ki dindegi da neju dindegi tuende ya wada chetan di yindu di tuju di nalo de dar ngi lena nal ya neju dindegi tunyu yu ane jik labda ton caba ane gyuglin caba ane kungsan rinli ya ane loma patsu nganzo kyanba sanani mi gyajati desi teatang duwaan. Ani jik yugol chimba, jik giga danga chimba, linga danga chimba singi cheche. Ani kimzange le da mota duzo le jik bugo ya jik dimi zha sha sha cheche rwa. Da bugo ni labda chimu gyug lumbari da jik lo job geni yue sha rwa. Ani jik bugo chimba cha sha samlu ni sha samba samlu cheche inji minji da jimzhu tenja gali ya iksab naya di ngaranzo tibay ina. Manye naro nas, karasne gabri ini chivo chinje, chanra tungje, ani pa kiamchu kiamje, ani borul ya nechul haro ya chikche raba.
3: Nangchu
4: nina ina nanga mojataan tutu, ya mana lopto mojataan yundu, ani lopto pachu dos ganzum chudu, ani mojatimi pachu chinje, ani lage yumele nao mewche, ani mojajita mangche mojatos cheche labo chan chinje, ji gangba kholu kawa nandashi kasakali, mūrā tāngsā gyōtō nirvā, dīndrā chēchē nē jūlhāyā kā nē tērīn dīnā lā yā nām tō gēchē dīndrā gyōnī mēs,
3: dī
4: mūjī mūjī gāngzō chīk, mā rāngzō lēsā nā lō lē nē jū dīndrā tā lā nyū yō rā chātā ngē ngō yō kī pēlē tēchē, tēlī yā chīk tīngu dīndrā chītā, chīk dīndrū nindā pē dīndrā kā tīngu sīnā chā tā, tēchī kā tīngu sīnā chā dīndrā kā sūr chī kā lā yā shēgī nīs chā tā, chī būgū tērīn dō yā tā, būgū chīk mūrā tāng dō yā dīndrē gāli yā kārsi nā, mārāng zū būgū tū zū nī labdrē nā lī gyūrīng bū dēchē jīzō gāli yā jīng nī nyam nyū yō mārī nī nē mōrā tāng chī bī nā mōrā tī lī yā, mōrā tī lāk zē, tē kī zē kī kūng tū chū yō mārī sūm nē yī nā lāngā tē rīng dīndrē chī bī nā lāngā tī tē kī zē kī gyū yō mārī
3: xī
4: nē yī nā nyung shū lē gāng zū lāngā lī mōrā bār tī rū gārī nye chē chē mū pō rū gārī lā kī gāma tō bā chā rū gārī chā tāng tī yī ndū dīndrē gāng lī yā gāng zū ngōng gō chē gwa yā tī kēn chē mū shī bū rā shās
3: tī
4: yī nā gāng zū chī kēn yō nē ཁྱི Ani jig jig aja motor singerum ani kala kujita pugti pigina kyo ke bas singerum chuo teji ge ma re singerum ani ngam zo ngam da shibji le de do wa
3: ta
4: ngam da ni ne ngam zo ni ga ta se ni ne che gu gu do s ni ga ta se ni ne ma che bi ngam zo di na le ge ga ta ni na yin hua bai cha sa che ge le
3: wa
4: da kim za na lo le ni ga te ta se che gu gu yo re la wa da bu gu ba me ngu zhe su sam ma ra kwa zhu ni zhu na zhu gu yin san che ani jig ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟᱭᱟᱞᱟ ᱥᱚᱵᱛᱤᱱ ᱫᱮ ᱪᱮᱪᱮ ᱟᱹᱱᱤ ᱥᱩᱥᱩᱢ ᱥᱩᱱ ᱜᱮᱪᱮ ᱚᱡᱚᱛ ᱵᱟᱞᱟ ᱚᱡᱚᱛ ᱛᱟᱱᱫᱟ ᱪᱤᱱᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱨᱚᱵᱟᱛᱤ ᱫᱮ ᱱᱟᱞᱚᱞᱮ ᱪᱤᱜᱤ ᱛᱮᱨᱤᱠᱟᱥᱞᱟ ᱛᱚ ᱠᱷᱟᱵᱟᱱ ᱛᱮᱯ ᱫᱮᱛᱟᱠ ᱪᱚᱨᱮ ᱪᱟᱫᱟᱱ ᱛᱤ ᱤᱱᱫᱮ ᱞᱟᱯᱟᱛᱚ ᱛᱚᱵᱟᱪᱤ ᱧᱟᱢᱪᱩᱜᱤ ᱜᱟᱝᱜᱚ ᱛᱟ 那路路途不一呢？嗯嗯。啊，我呢，咱们连这个地基这边，现在那里啊，成龙也被辅助经营三百，大点这是什么？嗯，通途通途是吧？就当地那个做，就看那个几个门吧，通过人呢，那引进这个大人也的那里啊，人家可不是那就拉人多。
3: 그럼
4: 그리고 야고 충분히 있나? 아니 죄와 야고 유와 로종 야고 유와 있나? 마음반나리야 김자나리 잠든스나 다큰 지도리야 야고 유디 먼저 직시하고 지차디고
3: 그래서
4: 최상 디도리냐 드린디 나리야 직다 전화 보내 직감은 퇴사서 가면 가다 죄와
3: 니
4: 먹고